ইয়ালে আহি পেলাই গজল লিখিছে আর মোক লৈ গৈছে, মই 10 বছরীয় লড়াটো মোক লৈ গৈছে হেরিলে সানোলা কোম্পানিলে, তাত গজল গাইছে প্রেমর গান। কিছু গজল, অসমীয়া গজল গাব লাগে আর প্রেম একেবারে সাংঘাতিক রসাল প্রেম সব। মই 10 বছরীয় মই একো নাজানো, মই লিখি দিছিল এইটো বাজে বোলে ইয়াত অল ইন্ডিয়া রেডিও রাখিছে হেন গাইছিলো।

0: পরিবেশের উপর নির্ভরশীল আর সেইভাবে পরিবেশের ভারসাম্য গছপুলি রোপণে রক্ষা করা সকলোরে দায়িত্ব। চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয়গী মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ক সন্মান জানার উদ্দেশ্যে প্রতি বছরে 1 জুলাই তারিখটি ভারত রাষ্ট্রীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশত ভিন ভিন তারিখত এই চিকিৎসক দিবস পালন করা হয়। রাষ্ট্রীয় চিকিৎসক দিবসের জড়িয়ে ব্যক্তি তথা সমাজলৈ চিকিৎসক সকলে আগবঢ়া অবদানক স্বীকৃতি প্রদান করে এই দিবস পালন করা হয়।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
4: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথা তো কি?
5: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
4: তার মানে?
5: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
4: তাত কি হয়?
5: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
4: মানে
5: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
4: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী। প্রিয় শ্রোতা, আজি সন্ধিয়া শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া আকাশবাণী গুৱাহাটীর 79 বছরীয়া উপজা দিনের বিশেষ অনুষ্ঠানলৈ আপোনালোকক আমি আন্তরিক অন্তরের পৰা আপোনালোকক আদর সম্ভাষণ জানাইছো। আপোনালোক আহিব, লগ পাম। এতিয়া আহিছো বাতৰিকাকতৰ শিৰোনামলৈ। ব্ৰহ্মপুত্ৰ জলস্তৰৰ বিপদসীমা অতিক্ৰম। কাজিৰঙাকে ধৰি 8খন জিলা জলমগ্ন, 20খন জিলাত ইয়েলো এলাৰ্ট। উত্তৰ পূবৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে ডনাৰ মন্ত্ৰীৰ বান পৰিস্থিতি পৰ্যালোচনা। বিত্তমন্ত্ৰীক লৈ 2026-27 বৰ্ষৰ বাজেটৰ ৰূপৰেখা প্ৰস্তুতিত ব্যস্ত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা। নতুন শিক্ষানীতি অনুসৰি পাঠদান হ'ব কটন বিশ্ববিদ্যালয়ত। ৰাজ্যৰ প্ৰশাসনৰ গুৰুত্বপূৰ্ণ সাল সলনি। NRCৰ নতুন ৰাজ্যিক সমন্বয়ক দেৱপ্ৰসাদ মিশ্ৰ। ইউৰোপত প্ৰবল গ্ৰীষ্ম প্ৰবাহ, 1300কৈ অধিক লোকৰ মৃত্যু। সম্পাদকীয় পৃষ্ঠালৈ আহিছো। অসমীয়া চলচ্চিত্ৰ নবজাগৰণ এই প্ৰসংগৰে নিয়মীয়া বাৰ্তা কাকতে, চুবুৰীয়া দেশৰ প্ৰত্যাহ্বানৰ প্ৰসংগৰে দৈনিক অসম কাকতে, আমাৰ অসমৰ সম্পাদকীয় শিৰোনাম ঈশ্বৰৰ ধন, ধৰ্মীয় স্থানৰ ধনৰ সঠিক ব্যৱহাৰৰ প্ৰসংগত তেওঁলোকে সম্পাদকীয় প্ৰকাশ কৰিছে, গাজাৰ যুদ্ধবিৰতি প্ৰসংগৰে অসমীয়া খবৰ কাকতে সম্পাদকীয় প্ৰকাশ কৰিছে। খেলৰ পৃষ্ঠাত বিশ্বকাপত স্বপ্নভংগ জাপানৰ অগ্ৰগতি, ব্ৰাজিলৰ একেদিনাই জাৰ্মানী নেডাৰলেণ্ডছৰ বিদায়, ফিফাৰ পাৱাৰ ৰেংকিঙৰ শীৰ্ষত লিঅনেল মেছি। প্ৰিয় শ্ৰোতা, আজিৰ পৰা বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হ'ল। ভাস্বতী দেৱী শৰ্মা, সমুজ্জ্বল দত্তৰ সৈতে মই ইন্দ্ৰজিৎ দাসে আজিৰ এই বিশেষ আজি পোৱা অনুষ্ঠানটিৰ পৰা বিদায় লৈছো। আপোনালোক সকলো ভালে কুশলে থাকিব। সন্ধিয়া শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত আমি আপোনালোকক লগ পাম।

नमस्कार मैं भानुमती बोलो कथार आकबानी गुवाहाटी केन्द्र उन्नासी संघ प्रतिष्ठा दिवस এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কেন্দ্রের জড়িত সকলকে মোর ফলের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। সরুরে মই আকাশবাণী গুৱাহাটীর বিভিন্ন অনুষ্ঠান শুনে আইসো, আজিও শুনো। মোর আকাশবাণী গুৱাহাটীর ভাল লগা অনুষ্ঠান সমূহের ভিতর বাতরি, আজি পুয়া, মুকুতামালা, জ্ঞান বিজ্ঞান, গীতিমালিকা, প্রভাতি তরঙ্গ, বাইদেউর বুলবাণী আৰু নাটকসমূহ অন্যতম। এই মহান অনুষ্ঠানটির প্রতিষ্ঠা দিবসের পুনর্বার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা আৰু শুভেচ্ছা জানালো।

শ্রোতাসকলে ইমান পরে রামচন্দ্র চহরিয়া আর সঙ্গীসকলের কণ্ঠর উজাপালি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। নিবেদন করা হয়েছে কৈলাশ রাভার সাসিফোন বাদন।

সজ্জা, যার কেন্দ্রবিন্দুত কেন্দ্রীয় চরিত্রৰ ভূমিকাত মই বহি আছো নীরবে তলমূৰ কৰি। মোৰ বুকু ভাঙি গৈছে, অসহ্য যন্ত্রণাত মই ছটফটাইছো। তীব্রভাবে এই মুহূর্তত আশা কৰিছো তাই অন্তত এবাৰ আহক, আহি কিবা এটা কওক, কিবা এটা কৈ মোক এই পরিস্থিতিৰ পৰা উদ্ধাৰ কৰক। সিনেমার পর্দাত দেখার দরে যেনেকৈ ঘরের সম্মিলিত সদস্যর কঠিন দৃষ্টি উপেক্ষা করে দুবাহু প্রসারিত করে নায়িকায় আগবাড়ি যায় নায়কর পিনে, হঠাৎ অন্য মনস্ক মনত অতপরে খুন্দিয়াই থকা কথাটা পরিষ্কার হয়ে গল। মই বুঝিল যে পর্দার সিপারে কাষর কথাটুত তাইর মাক নিঃশব্দে হয়তো রই কথাবিল শুনি আছিল। মই বুঝিল যে এইখন বিয়োগান্ত নাটকর শেষ দৃশ্য আহি উপস্থিত। মই বুঝিলো যে কোনো মিরাকল অথবা একুরিয়ার সম্ভাবনা নাই। মই পুন হৈ সোফাখনত বহি থকার পৰা থিয় হলো। তেতিয়ালৈ বহু কথা স্পষ্ট হৈ পৰিছে, তাই ওলাই অহাৰ আৰু আশা নাই, কৰবাত ভয়ংকৰ কিবা এটা হৈছে মোৰ অজানিতে। দুর্বৃদ্ধ খং, অভিমান, বিষাদ, বিদ্বেষ, ভাৰাক্ৰান্ত গধুৰ খোজেৰে মজিয়াত থিয় হলো। কোনোমতে নিজকে সম্ভালিলো, কোনোমতে মজিয়াখন চিনাকি বারান্দাখন গচকি কেনেকৈ যে বাহির হলো মোৰ নিজৰে বিশ্বাস নহল। তাই বাহির নোলাল তেতিয়াও, অন্তত শেষ বারর কারণেও। হয়তো সকলো অঘটন এনেকৈয়ে অকস্মাতেই হয়, নিজকেই যেন অবিশ্বাস করিম। মই বুঝিলো যে মোৰ অজানিতে এটা কেন্দ্রবিন্দুর পৰা অবক্ষয় আরম্ভ হব ধরেছিল লাহে লাহে। কেবল অহা আর যার মাজতেই যেন লুকাই আছে জীবনের অমুখ সূত্র। এই বিস্তর অহা যার প্লাবনের মাজেরে এই অসংখ্য অসহ্য শব্দ বিচিত্রা আর অসীম জনশ্রোতেরে ভরা অসীম পৃথিবীর ভিড় ঠেলি মই আগুয়াই গৈছো নির্মমভাবে। দুটো প্রাণী এদিন ঘুরি পড়েছিল এই শহরের অলিয়ে গলিয়ে উদ্ভ্রান্ত হয়ে, একেলগে জীবনক করায়ত্ত করার উন্মাদনাত উতি ভাঙি যাওয়া দুটা চরিত্র। স্বয়ংক্রিয়ভাবে খোঁজর গতি কমি আহিব ধরে, তীক্ষ্ণ যন্ত্রণা এটাই যেন বেজির দরে বিন্ধিগল মোর হৃদয়। মুহূর্তর বাবে মনলৈ প্রশ্নটো আহিল, কলৈ যাম? রাস্তার জনসমাগম তেতিয়া পাতল, দূরৈত অতন্দ্র প্রহরী সদৃশ স্ট্রিট লাইটর চারিওফালে ধোঁয়ার দরে এক স্বচ্ছ আবরণ। ফ্লাইওভারের তলেদি বিকট গর্জন তুলি এইমাত্র পার হয়ে গল এখন নিশার রেল। ফ্লাইওভারত তেতিয়া এজনো পথযাত্রী নাই। নিশার দ্রুতগামী গাড়ির হেডলাইটর পৰা খেদি অহা একো একোটা মাথো পোহরর চমক। এই ছাঁ আর পোহরর খেলার মাজর পৰা ক্রমে শুই পড়ব ধরা চহরখনক যেন এখন গভীর দুঃখর আবরণে আবরি ধরেছেহি। কিন্তু মই হাঁহিবলৈ বাধ্য হলো যে এটো এটা নির্ঘাত বলিয়ালি। মোৰ ভগ্ন হৃদয়ৰ প্রত্যুত্তরত এই নির্বিকার চহরখনৰ পৰা সহানুভূতি পাবলৈ বিচরাটো বলিয়ালির বাহিরে আর কি? এজাক বতাহে আহি মনটো জোকাৰি গলহি, মধ্যনিশার এজাক চেঁচা বতাহ, হয়তো বরষুণ আহিব, হয়তো ক্রমশ শীতর আগমন চহরখনলৈ। শান্তভাবে আকৌ খোঁজ দিব ধরো, নিজম নিস্তব্ধ ক্রমে শুই পড়িব ধরা রাজপথর উপরে লাহে লাহে অগ্রসর হব ধরে মোর শরীর। নিশার এটা অবিরত ঘণ্টার ধ্বনি ভাঙি আহিছে কোরবার পৰা। রাজপথত তেতিয়া দুই এজন মধ্যনিশার রহস্যময় পথযাত্রী, চিনাকি পরিদৃশ্যর মাজত এটা সময়ত খোঁজর গতি রই যায়। লগে অনুভব হল চারিওফালের পৰা এজাক এন্ধার আর এক প্রচণ্ড শব্দহীনতাই আগুরি ধরলেহি। নির্জন নৈশব্দময় আর অস্পষ্টতার মাজেরে গই মই মোর চিনাকি বারান্দাত উঠিল, বন্ধ দুয়ারর তলাটো খুলিল। অভ্যাসবশত অনুমানত সুইচবোর্ডত হাত দিল, এটা 40 ওয়াট পাওয়ারর বাল্বর পৰা বিয়পি পৰা পোহরত উদ্ভাসিত হৈ পৰিল কোঠাটো বিশৃঙ্খল। অত্যুত হিচৰতি বাতৰি কাকত, কিতাপপত্র, অ্যালবাম, চিঠিপত্র, বেরর ক্যালেন্ডারত এমাহর আগর এখিলা পাত, ওয়াল ক্লকর কাতার গতি স্তব্ধ, বুঝিবার উপায় নাই কেতিয়া বন্ধ হৈ পৰিছে। টেবুলত কেইখনমান চিঠি, তারে কেইখনমান এতিয়াও খোলা হোৱা নাই। কোঠাটোত তেতিয়া মোৰ বাবে অপেক্ষা কৰি আছিল এটা 32 বছৰীয়া নিসংগতাই। হয়তো এনেকুৱাই হয়, জীৱনৰ লগত সম্পৃক্ত কোনো এটা নাম এনেকৈয়ে আচম্বিতে হেৰাই যায়। আৰু এনেকৈয়ে জীৱনৰ ঘূৰ্ণীত অলক্ষিতে বহু কিছু আমাৰ পৰা দূৰৈত ছিটিকি পৰে।

তেখেতে নিজকে কয় এজন সাধারণ কবি বলি। তাতেই যে নিহিত তেখেতৰ অসাধারণ গুণ, যার আছিল নিজৰ সৃজনশীল মননশীল বিচিত্র ভাবনার বাহন স্বরূপে শব্দৰ ব্যবহাৰৰ অপূর্ব ক্ষমতা। যিয়ে মনেৰে বিশ্বাস করে কবি হল দেশ কাল মানুহৰ ইতিহাস চেতনায় সৃষ্টি করা এক বিশিষ্ট কণ্ঠ বলি। সৃষ্টির আগমুহূর্তত সুরৰ উপলব্ধি কৰিব পৰা এই কবিগৰাকীয়ে হল সুগন্ধি পখিলার কবি হীরেণ ভট্টাচার্য, যার কবিতাত বাজি থাকে এক অনন্য সাংগীতিক মূর্ছনা। দেশ বুলি করে আদেশ নালাগে, তেখেতর এই শারী কবিতায় অসমীয় মানুষক জাতীয় ভাবনারে উদ্বুদ্ধ করেছিল। আধুনিক কবিতার ধারাত দেশাত্মবোধর এনে উদ্দীপক চিন্তা বিরল।

0: আপনিতো খেলা ধুলাও
1: ভাল পাওঁ,
0: আছে
1: সব ভাল পাওঁ,
0: ক্রিকেট খেলিছে নেকি?
1: খেলো সবরে, কিন্তু টুর্নামেন্ট
0: আপনার এই মাহটোত বিচাৰিলে দুবার তিনিবার নাপায়, আপনি সঘনাই এইখানে যোরহাট গল, ডিব্রুগড় গল, তিনচুকিয়া গল, ধেমাজি গল, নলবাৰী গল, ধুবুরী গল, আপনার দুর্বল স্বাস্থ্যরে ইমান যে সঘনাই আপনি দিকচুর বাতলি নগর শহর বলে নয় পিছত শুনে যে একটা ভিতর প্রত্যন্ত গাঁওলে গেছে গে, এনেকাকে শুনেছ আপনি স্কুটারের পিছফালে উঠি 10-12 কিলোমিটার গেছে, আকো ঘুরে আছে, জিপত গেছে, বাইসাইকেলত গেছে, এই ধরনের আপনার যে বিভিন্ন
1: সচাকে মো ঘর বই থাকা মানে মানে অল্প সলপ জগত পানবলকে ইজিলি যাম, আর এনেক কোনো মাতিলে যাবলে ভাল পাও, আর ঘর বিশেষ কাম নাই।

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র।

উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ অতি মনোরম অনুষ্ঠান। প্রতিপুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি